bunga nong ya ngang na pusilak pa lai pon polang du da hai phet yengi khambada mu hai phet yengi lai rang du da mu yengi ra lai do ya thang ba khutu na lore oi thang ba khutu na lai pon polang da saure ha ra oi thang ba gi na pu gi na parom da lai rang do sinjare asumna lai sin ba lore yen ba lore hai ba na ten sinjagi marang la ha ra bu gi jagoi sa ba horak pa du da pakhra lukhra jagoi sai nongban taloi atum bi ge nongban ge jagoi sai punamak mathang mathang mathang sabna thonglen chaw bi thamoi pen ba sungam ngam dre tanja sida thonglen chaw na hare ining tho ngasi gi harao bi kumai si ning ba kaya ithung thung de le sa bi pa khang gi a jagoi aduk yeng sida na ining tho ai punong thon ipu chaw ba ipu khoi na pam do ning thau ai gi su apam ni ya ga ni sa han bi ro hai re nong ya dong kham ba kok thore je goi sa ro la hai da na ma lo ren je goi ma tie ma lai gi thau ga ni thau lo hai ra mi lang le li bi ma sa na su lai gi thau ga ni thau lo hai da na chi nong nong thon chao ba na kok thore thoi bi do je goi sa ro la hai ba du da ikai boi hangoi boi ipu ইদি জগুই সু হাই জদি কমাইনা সাদুই নো আয় তাই গ সাদু বনে তিন হাই নংয়াই মাগলো রেন গ সাগ দ বনি নিশানা হল থুলু লাউ নি ভেমা হা জগুই সু তিন হউতি কমাই সাদুই হাই জদি দেই কাই জাইতা মামা তো না ছানিং মনে দি মখং দ মরিং মরিং মরিং মরিং চালা থাং তো পা হরবনি আদু মক্ত দেই কাই দ না মাছে লাই থুক লাই ছিন তৌরিং এই তানজা দ দা মামাই বি মা তোম বি নি বি মা চাং ছলো চাং ছলো tabli tabli kai boi hangoi boi thoklai phajai haida langel